আপনি কৃষ্ণাতুরাস্তা গীতার তো লোকের বেতসীমা মে আর এই গীত গেলে ওন গণেশন হরি রতন ভাই আর এই গীত চলি সব সোফিয়া ভাই বহিন লোক খাতির জিতনা কই রাস্তা ইস্তমাল কর লোক খাতির খাসম খাস আর গীত মনীষ চামি সিং খাতির ওকর পত্নী ওকর লেখা লোক খাতির বশিষ্ঠ জায়েব নিউ গ্লোব সেভেন রবি দিনু ওকর পত্নী ওকর লেখা ওকর মা বাপ রবি বঙ্গারু কে ওসে পত্নী ওকর লেখা সব পরিবার কে লিয়ে বিশাল মন্দা ভবন ইটলি সে ওকর ঘরোলি ওকর বেটি আর মরিশাস ওকর সব পরিবার কে নাম ব্রহ্মাল আশ্বিত সেভন ওকর তিন গো বেটি আর শোহর খাতির আর অজয় পুনম চিন্তারাম ওভন অস্ট্রেলিয়া সে মরিশাস ওকর মা ইন্দিরা চিন্তারাম বা মাতাজি নমস্তে এই গীত চন্দন আর প্রিয়া খাতির আর সলোনি আর জিজাজি খাতির বিছেলে একসাথ শুনে গীত বিৎসীমা মে পুলিশ রোকে